0: পলিনু, কপা নেবে? কমাইলে আইসা
1: পলিনু? মেই তা তোরা লিমার রাই কন্তাইস তোরা লাইসা
2: হাওয়া তোমায় হানে দুনিসা ইমি রামেল দে
0: রামে গা মঙালিং মরিস নে তেঙ্কি কন্টেন্টি মাতে হত না
2: লসা লসা
3: ব্রো ফামিলিয়া সিরা দিয়াকা ইসা আসিকা আসিকা মস দিয়াকা
2: ইয়া ফামিলিয়া সিরা তো দিয়াকেলা আসিকা মস দিয়া
4: পলিনু হাওয়ারে আসিকা গোরা কন্টেন্টান দে
2: ইয়া উলু কামনাইন রোসে প্রিস্টোরি মালো হেলা দে মাই বে আগর আমি রোনা রাসাউন দিয়া ক্লসনা উলুক আমি নোয়া সেরা মস তাও খাও নলা কুয়া তাক বেশি কাং মাই হাও তান রেত হাও নিয়া হালক সের নবে মাকাও হালো বা সিরা হো সের নেই না মাই বে আগর বা তো ডিফারেন্ট লস ন আমি নাইন রোয়া সিকা ফাইক বি তানে সাই আমি রা সাউং ন আমি নোয়া সেরা মস কন্টেন্ট ইন ডিজেম্বর ভেহ দিয়াক
3: আনে সানে দিয়া ক্লস ব্রো
2: ইয়া আগর হাও নি পার্সপেক্টিভা কোনা বা হাও নি ফেন মুস ডিফারেন্ট ন মস বা ফেতো সেরা সেলক হাও রেলিজা কাতাক সাইরা মাকাউ নি ফেং হালো ওনা বাউ নি ফামিলিয়া নোয়া সেগুরা আমি নি ফামিলিয়া না ফাতিং মিটিং নি আনি সম্পত নি বেমা কা বোত নো ইম্পর্টান্ট তেবেস নো নি মোস লা মেরে সাতো হেতান ট্রাটামেন্টো নে বেলা দিয়া কুসি হাও নো হাও নই ফেতো সেরা হোতু মেরে সাতো হেতান রেসপেক্ট নে বেহানেসা
5: ওনে ফেং লোরাই কুলি ত্রুমা কারে মেমা খালো বিলান তে হানে সাং নে নে
4: নে লা লসি দে মার্টিনো ইদে নে লাস কুলি কোনো বাই কুলি কি কেস্তাম কোনো বাই কুলি হাও কংকোরো সেরে মা পলিন দিয়ানে হাও হো হানি পারসিরে মো সারে পলুন নে রিলেশন অন এসে এক্সাম্পল দিয়ে কি দে মামি আনে সো ইসা তো মা তাম্বাম নি ওনসিরে তাও মা তাম্বা মাল ওয়ানে সান ফেন লাইন নো মোস ফাইক বিট নিবে আনে সান এন্ট্রি আমি
2: নে দিয়াক মা ওয়ালিং হাও কন্টেন্ট লস রনে জানে
4: তে বে সাম পলিনো বাহিরে তা অ্যাপ্লিক কি বিট নিবে আনে সান ই রিলেশন লারাং ই হে দুনি বেনিফিসিও নিবে পজিটিভ মা এমনি রিলেশন পারসন সিরে ফ্যামিলি নি মোস মেনুস নো হাও হো হানি কাবে মোস সেমপ্রে ডিসকুটি নো ফোটি ডিসিশন ওয়া মুতু কোনাবা ইকোনমি মলারাং নমস ডিসিশন বাহিরে আমি হালো রিলেশন সেক্সুয়াল বুয়াত নি ফুরাক সা
2: ফুরাক দুনি সা মঙালিং আগর আসেন্তি কন্টেন্টে হাও ইয়া গ্রুপ মানে নিয়ে ইডা নে বিয়া জুড়া তেবে সাউ ন ফোই দিয়া বারাক মাই হাও কোনা বইন সা মা কাউ বেলে মুডা হাও নি হালো মার্টিন ন কলে গেছে লোক ইমা কার কেম বলবে তো কা
4: হাও কার দুনি
5: দিয়া ডিপেস মা কারে তোক
6: Helena, Asika, no membro do grupo Feto, continua a discussão ou de buca de Alan Sira a tu suporta, membro Feto Sira e a grupo, no Feto Sira selo que a comunidade, nebe, retang experiência, violência.
7: Bom dia, colega Sira Hotu. Obrigada também ao Rio Lorong e Mahotu me participa e tem encontro microcrédito Nian. Dia ke semana kotuk ita halo diskusang lubu kida kona ba problema sira ne bema kita ni kolega sira hasoro. Au senti preocupa tebes. Violencia ne bema feto sira hasoro noho. Experiencia sira ne bema kita ni kolega sira hasoro. Halo hau refleta tebes kona ba impacto negativo sira ba ita ni feto malo sira ne moris. Impacto ba sira tu bele goja sira ne moris o contenti, incluimos impacto ba sira ne saúde.
8: Manelena, ano inda ne los. Idane ha musurishku nebe botebes, no halu ita la sente livre at exercitane direito sira, ho livre hanisa humanuida.
7: Violencia ha soru feto ha sai risku ba iha feto malok sira ni saudi. Insa ho kolega sira ni hanoing. Ita sente ni hanisa problema bot ida kala ya?
9: Idane hanisa problema bot duni.
7: Entau ita bele diskuti ha mutu kona ba saida mang ita bele halo, ho di prevene no responde ba violencia ha soru feto?
8: Mana Helena, ami hanoin diak atu ita bele fahe tempo atu kolia kona ba violencia sira nebe maka kontese ita ne komunidade. No insa ita bele responde ba idane ya ita ne encontro microcredito ne atu nune ita mus bele hatene kona ba tipu violencia no mos hatene dalan sira nebe ita bele halo hodi buka no fo suporta.
10: Tuir hauni hanoin ita mus bele kria fundus ki kodi suporta feto sira nebe maka experiencia violencia introduz politiku ida nebe maka fleksibel ba feto sira nebe maka experiencia violencia banjira sira selu sira ne microcredito.
9: Hau hanoin bele mus organiza encontro comunidade kona ba problema violencia no oinsa ida ne afeita feto sira ne amoris e no mus oinsa ida ne afeita projeto microcredito ne. Itamos bele organize itania plano nebe maka diak atunu ne bele responde ba asuntu ne no halo mane sire nebe maka usa violencia sadar katak sire ni hahalok ne la aceitável.
10: Tuir hanu hanu itamos encoraja mane sire siluk atu halo mane nebe mak usa violencia responsabiliza ba sire ne al halo. Ita bele convida la insira atu tuir encontro microcrédito Hodi dune, sira bela hatene kona ba prosesu sira, no insa feto sira ne independencia, bela fo beneficio ba sira ne familia. Kria material sira ne bemaka, bela fo hanuemba komunidade sira katak, programa hanesan grupo feto sira ne bemak existe fo beneficio ba feto, mane no sira ne familia.
7: Ne idea sira ne bemak diak tebes, ite bela halo idane.
8: Manelena, ha concorda, ite precisa halo idane. Então, bem, hira makita bela encontro faleo di halao plano pa ita ni encontro comunidade. No hakera kamutuk politika nebe maka uhin menciona, no mas plano amutuk kona ba atividade sira iha mikrokreditu nebe maka envolve mos lain sira.
7: Pensa se ita bela halao encontro no plano he fin de semana, ne?
11: Ah, bela mana, ida ne dia.
8: Hau aceita o ida ne, mana Helena.
7: Então, sábado tuk senul dader ita sorumalo he sede suku, eh? Hau se kulia ho se suku kata kita se uza fatine pa encontro.
12: Diak, ate sabado.
10: Diak, entau ate sabado agora, eh?
7: Ok, ate sabado. Roja, orsida ya tempo ho Martino hakat mai uma itahang kalang hamutu, ke?
8: Diak, Helena. Orsida makau dengan hela ba Martino, depois makam berotesik ba uma.
7: Diak, Roja, ate logo, eh?
8: Ok, ate logo.

দিয়ে মালক বিনতি শরণা নাই নয় কোম্পানি নেন্দ্রা ডি লিবার সির হত ইটা নেমা মৌজিকে রেসি ইতনি আর তে সেলফাও নিয়াং হও তে তুল সাই ওসি না খোকু পাও মৌজিকে নে ফুর রাখলা লিমার রোনা কালাম সরনা মৌজিকে সার না গায়ে দে মাইস এই দূর ফল মাইতে কন্টিনিউ চেক না ফাতে মেসাজ মারি তালে না ফাতে না বেনা ফাতে হাতো অনে কালান দিয়ে বনাতে না ফাতে বা মালুক ভিনতিস নয়া কোম্পানি নেন রাডিও লিবার সির হত নেবে করতাম সে সিস্টি লাইতে নে ফ্রিকোয়েন্সি রাডিও লিবার দিলে সমিল লিম পন্ত ওয়াল মেগা তিলিও কোম্পানি প্রোগ্রাম কালা মুরক আমতো কহা বেলং মারিস ইয়া স্টুডিও রাডিও লিবার রাডিও দিলে তীর মাইতে চেক মেসাজ হ্যাঁ নমস লি ফলে তেমন সে বিম ফাদিয়ান এ ওয়া লাফো আমি আই পেলো আন সিরা গা হে পারা এসে সিরা বারো সির দিয়া আকারক বে নে নে দে মৌজি কেনে জুরু লাই হক মৌজি কেউ সে ফাউনিয়ান হও তে তুলু সাই উসি না কুকু না বেলুম আগে সাই উসি না কুকু তাও ইয়া ইউটিউব নে বা বেলে ডাউনলোড মা মজুর ফয়লা হনে কমপ্লিমেন্টস বা ফ্যামিলি সিরা মা কানে সান্তু ইরমাই নে নে বেবা হানে সান্তুর মাইনে মাই মেরি পাই পাও ন সে লোকতাম বনাইতে বা সিরা আপনি কি আর গরু নারা মাস বা গরু নারা মাস বা মুরিত হে এমা গর বলমালো গরু গরু হ্যাঁ বেসা হ্যাঁ গর ফাইরাল অস্তেন গরু আর গর গরু গরু মশতাম গুরু গর ইতাল টিকটক বা নোটিফিকেশন গরু গুরু হেলে হেন্তিকাং গরু হে হে হেন্তিকাং গরু হে এবে নারা মাস বানামাও হ্যাঁ বারো না হ্যাঁ মাং মসজিদ ফল বনাতি বা মাং আলি বিলুলি সিরালাই ওকে হফসিদা হ্যাঁ নালি ফালে তা মাউন ওকে গুরু হেন্তিকান গুরু হান্তাকান গুরু আ গুরু আ গুরু স্কোতু আ দিয়া গুরু ডিপুজমা গুরু হেন্তিকান হেন্তাকান ইয়ে কালন দিয়ে পুত্র সু হরজাম সিস্তি লাই ফেসবুক বনাই তেন মাউন দিয়ে গেলাই এবে না ফাতি হে না মানো বিচির তিনি কমেন্টার ন তিনি ওরস লরি তে বাইয়ে তো কুসি আলি মিনু তো সানলো রেসিন হাত নেবে সে না ফাতি তিনি প্রোগ্রাম ই বেলে দেন ই উমা হরানি লারাং এ